0: শুনে দিয়েছি এনসিআরটি মাথি আধারিত প্রায়োজিত কার্যক্রম আমি আকাশবাণী গান্ত কেন্দ্র বাটা বলি রহে কাছম
1: হর ঘর কো বাণী আকাশবাণী হরেক কো হৃদয় কো বাণী আকাশবাণী আনি সবাই কো হৃদয় লাই জোড়নকা লাগি হামি আই সকেকা ছাউ মাত্র এউটা ক্লিক মা হাম্রো স্টেশনস লাইভ মা মন কি বাত সঙ্গীত ড্রামা স্পোর্টস হর পল কো বিশ্বসনীয় খবর হাম্রো ওয়েবসাইট akashwani.gov.in মা নয়া ভারত নয়া আকাশবাণী
2: কে সারো মখ পরে কে শুনে হো মোবাইল মা
3: রেডিও গান্তক শুনে নি আইলে তো ইয়ো মোবাইল অ্যাপ মা পনি রেডিও গান্তক মজ্জলে শুন্ন সকিন্ছ নি ই শুন্নুস্ তো

বংশপুনল আরে আলনগু রেন রেনু সংসা কমদন কা আতান থামদন কাট ফু হামো থামদন সেরেসা থেকপে নি ইঙা ল ইগ জুগব সরংসা সিকিম রিম সিকদম পবা লা কা ইঙা ল ইগ জুগবু তালুক সিকিম সালিউ কা সুং হামো সিকদম সিকিম তালুক ইঙা ল ইগ জুগবু আরে রে মিনর পংবেকসা ল ইগ জুগবু পংজুম গম সেরে রে গনলে নাহা নাম তুন্ট্রক নেট সা নেট কা অগজিং ম প্রংজুম আরে সা তন্দক রে সাকিম লত লংজেক সং অন ইঙা ল ইগ জুগবু ককচেত সং সাতন কা ইগ মাছং গম আরে গন সা ইয়মতং কা নিম্বু আরিং লো নাম মছক ব্লুং লাভো ছ কতি নেথাপ চং সিকদম পবা লা কা ইঙা ল ইগ জুগবু তালোক কা সিকিম আরে সুং হামো সরং সিকিম আরে সুংসেত সা টিমছুক রে গন রিম সাকিম লত লংজেক সং অন চাইল্ড লেবর ক্রাইম রিম ককচেত সং সা তন কাতকম সিকদম পবা লা কা মিমং রথ ঙক গাতগং গ্যাকা ল্যাং কা গন লেন আগ্যাপ মুফ্র নিম্বু ল্যাংগম অন কুমদুং ল্যাং দেব দেবতম মাত ঙক গাতগং গ্যাকা ল্যাং কা ইঙা ল ইগ জুগবুসং রুথ আগ্যাপ নিম গ্যাকা ল্যাং কা মিমং বতলত নন মাত বা সিকদম সিকিম কাত কা তুন্ট্রক তুন্ট্রক ইঙাসং ইঙাসং রিম কাত ল্যাং নন কাতমু ল্যাং কা ল ইগ জুগ কা ক্লং হাম্বুলা মৈয়ন নে চি চিকুব ইঙা অংলত সং রিম তুকমু মাতনন হয়ুম কুমদুং কুমদুং ল্যাং পংকা উল বিনশু চিকুব চিক কাম কম নেন মাত বা ওরে ইঙা সা সিকদম দো কিকবু কিক বনশু আলং ওরে ইঙা সং আলং ওরে ইঙা ল্যাং সিবি খিউপু হুদো দেব কা সু মনপু ওরেলা দেউ মখত নে তুকমু সং নেন সেটেট ইঙা সং রিম ল ইগ জুগ সংতং কা ল্যাং ল্যাং কা ক্লংসু উন সেটেট ইঙা সং রে আফ্র আলুত খেদক আমিক আবেদ আরে পংসা তং কালা তুকমু তুকমু সং নেন আগ্যাপ আফ্রন কা ইঙা সং রিম তুকমু মাত নেন মাত হামো কায়ুনন নটকোর কা নং বা সিবি সিবি লমদং বা ইঙা সং রিম কম সুরি উল্লং লমদং আম্বু ইঙা সং আগ্যাপ দো সিম খু ওরে ইঙা সং নং কা সেটেট ইঙা সং ল্যাং সিবি নন সিবি ওবি থি হুয়ু নন লা মৈয়ন নে ইয়া সতচত সেটেট আজক ইঙা সং রিম রুমসা লিউ কা সাকচিং সো সেন লা তিং সং ইঙা অংকুপ সং রিম

মেলারু আং ওয়ে মি মা সুখিম বাসুমি হং প্রেম সিং তামাং ইলে এনআইটিআই আয়ুষ গভর্নরিং কাউন্সিল চুমলুং ইন নিউ দিল্লি হেপমো এটিন চুগুয়াং ওয়ে কনচুমলুং রে ইয়েক পাথিম ইন হিউম্যান ক্যাপিটাল ফর বিকশিত ভারত হ্যানসিং নেছি আং লিগিপ আং নুসি প্রো কেদাবায়নি থিবং আং লিসি নু নিবং আং নুসি লেখারাক নিউ দিল্লি হেপমো খামগুলক বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট হ্যানসিং নেছি আং নিবং আং তুকসি মো সুখিম লাম সুমসি নিছামসারেন কান হেপমো লকলামারি লাগি শেখসিং মেবুখিয়াং ওয়া খা হেকিরিকে খুঞ্চি মিংহা অকে রিকা মিস ইকলা ইয়াকথুং মিস্টার অনুপ ছেত্রি নু মিস্টার মঞ্জিল শর্মা কনথিম্বে হেপমো ওয়ে খামগো নু সোসোরিক ওয়ে লাজে হে ও আং লক মেলারু বা ওয়া ইয়ামো কনথিম্বে সামদাং ডাইলগ ডিবেট নু রিলেটেড টু দ্য ভিজন অফ ডেভেলপমেন্ট ইন্ডিয়া সামদাং তাজিং কেবং বা ওয়া কেদাবা থিবং আংলিসি জুন হেপমো জিনিস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম অনলাইন যোগা হেপমো জুয়েন চোকমা আং লক লামা ভাং পান ওয়া আইন সমিতি হল ICAR কমপ্লেক্স তাদং হেপমো ইয়াংঘং বা হারেন এগ্রি স্টেক রেন সিগাং কেদাবা ইয়াংঘং বা রেজিস্ট্রি মোবাইল অ্যাপ্লিকেশন রেন থিম্বে পোখি আং ওয়ে কান থিম্বে ইন ইয়াংঘং লক সুখিম ইউকফো ইলে চগু আং ওয়ে কান থিম্বে হেপমো সুখিম ইউকফো বা কমিশন কম সেক্রেটারি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার লক বা মিস্টার জিকমি দর্জি ভোটিয়া হেকে রিকে মিস্টার এস আংবা লেন সেক্রেটারি এগ্রিকালচার লকপারে তেসি আং ওয়েসি মি মা আং ইকসা লাংফং গাছাত ফিফা ওয়ার্ল্ড কাপ হ্যানসিং নেছি আং নিবং আং তুকসি রে কুহেকসিং পোখে কন চাত ইন মেক্সিকো ও পোংল পদ ঠিকসিকে খেপমো মেক্সিকো নো সাউথ আফ্রিকা লুমো পোখে বা আং ওয়ে কপমো মেক্সিকো ইলে নেছি গোল হেপমো সাউথ আফ্রিকা নাদু আং ওয়া আলো খারক আকেপসুমলা আপছে ইংগং চুরে আল সঞ্জিত্র ইয়াকথুং লেকু ইকলা ও পালাম সামলথি খেপসুম সারুম

আলো ঘরক আগেবসুমলা আবছে সামলু চুরে আলো আইম্বা সাপচিং থামিংওয়া ইকসা হিনজারেন কুঅত ও থুমজোক ইয়েন ইকসা হিনজারেন কুঅত ও থুমজোক ইয়েন ইন কোয়ে মো কেরেক নুলি ইয়েক পাপুখি অংওয়া কন হিনজা থুমজোক ইন কুসিং নি মা কর কনিন লথি গেজুক পা হিনজা পিছু হা ইয়রিক ইয়াবক চোকমা পাংমাসি খুঞ্ছি থকিলে নেহি নিওয়া ইলে মেনচুক মানা ওয়ে ওয়ে পরিক পা ইয়াবক চোকমা পাংমাসি ইন হিনজা থুমজোক পাং মেমেটু কন ইকসা হিনজা রেন কুঅত ও থুমজোক ইয়েন ইন তংবে ইলে আফা লেসং থিবং আংনেছি চুন ও অবজব মেজুগুবা পং কন থিম্বে ইন নাজিরি তংবে হ্যানছিং নেছি আং নেছি রে ইন্টারন্যাশনাল লেবর অর্গানাইজেশন ইলে লঞ্চ চুগু আং ওয়ে কন ইকসা হিনজা রেন কু অত ও থুমচোক ইয়েন ইলে ইয়রিক পরিকপা অ্যাওয়ারনেস হা চুগুবা পং কলে ইয়েক পা তারাপ ইন ইকসা ওবা ক্যারেক হিনজা পিছু ইলে ক্যারেকলে নোবা নিঃসাম মেঘো সুর চামা থুমা নোবা মেজর থক হা নোবা মেঘতুর হিনজা ওয়াইয়াম মিন নোবা ওয়ার থে রে আং চেয়াম্বো মেবং নেন কের বা পান সামদাং অ্যাওয়ারনেস পুংবা পুং কন ইকসা হেপমো ইয়রিক পরিক হেপমো হিনজা পিছু হা খুঞ্চি হিনজা ওয়ারক মিং মেনা তু আং ইয়াবক চোকমা মেবাংখুসিবা পুং ইয়ামু আখেন মানা হারে হিনজা হা আরে লেংসং আং মেজোগুবা পুং হিনজা হা আখেন তাফেম বা চপ্তা হেপমো ওগাব মেজোগুবা মেসেং মেসেরুসি আং লাভ মেবুসিবা আং পুং ইয়রিক তংবা হিনজা পিছু হা হিম মো ইয়াবক চোকমা হেপমো মিউখুবা পুং খা হিকিরিকে হিনজা চুমদং পোকমা আং ইয়েক পা পেনজি ইন তুখেওয়া ইয়াংসা ভাং পাকমা সুক্তে থ্যাং বেলে ইয়াংসা কুন্দে হোপ কর ইয়রিক তংবা হিম সয়ং ইলে আবাঙে ইঞ্জা পিছুহা নোরিক নিঃসাম পিকমা মেনচুক তুনছিন খেলে চুগুলে ইয়রিক হিনজা হা হিনজা ওয়াইয়া মনু এ ইয়রিক পরিকপা ইয়া বকচোকমা সুয়েম পুংবা পুং ইয়রিক পরিকপা চিয়াম্বো ও হিংমা কেবংবা পুং কন হিনজা থুমচোক ইলে সিনিয়র কনসিয়াসনেস পোংবা পোং খেল

0: थापस्याङ सतोनका लोकल टोला बजार कतिलम नापमन बजार फलिसोङ तेत मंगलिम तेत छेदबु निमो ओ लोकल सा मंगलिम तेत लतनन रांका जीरो सिचे कोअपरेटिभ बर पीपल हिडन ल्यान्ड एरिया थापागोलाई सिचे फरेस्ट चेकपोस्ट सिचे कन्ट्रोल रूम सिचे पावर क्वार्टर्स ग्रेफ क्याम्प सेते लामा एरिया एसटीएनएम मङकङ सभारवार ल्याङपङ रेम नतङ सोसेबु निमो रेन्जोङ एन्ड गेलजिङ ल्याङदे सतोनका सकली लत सतचत का डुप्थवुंग निमा ओ आर्य सतन रे पुमजुंग सा पंचायती राज कृथा गेंथन लुंग्युक थोबु दीन दयाल उपाध्याय पंचायत सतात विकास पुरस्कार नांगसिन पोवर्टी फ्री एंड इनैक्ट लाइवलीवुड पंचायत नंगतन देव सुंग थोबु थुपेका गेलजिंग ल्यांगदेसा अमचुंग ग्राम पंचायत यूनिट नुन मिनर पुबारलासा समफ्रन्बु छिलगे थोबु निमा ओ सुरंग सतन का सुतलन अबिदो छंगथोमो
1: দি লুংচে কা গা তুইন থরিং ইন এসুল বিমন চুলেন জম্প চলে সেমনা লোকসভা কি এমপি ডেঞ্জং কি ডক্টর ইন্দ্রহাং সুব্বা তুরুক চিলড্রেন হোম জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল ইনস্টিটিউট বুমটান নাইয়েপি হ্যান্ডিক্লেপ থাং দামচি জুংখং নাইয়েপি মাইয়াল ইয়াং ভূমি খিমচুই নংল করবা ছেমবে করবি টিচি গং এমপি ডক্টর ইন্দ্রা হংসুবা কি পচ চুল লক্তা ফ্যাকেন মি ফিনসে তং পচ চুল সেরিক ফিনসে কি সুংবে দিথং নিয়ামচি খং কি গুটেন কি থেনল খেপি চালা ইয়ং না ছাখা সেলখর সুসেলখর খ্যাগম দিচুয়ং ফিনসে কি কানং ববে সসই রিকজুং নরকেল ফুক এপি থেনল সুমক্যাপ তং ইয়রাপ ইয়ারগে তং বি থেনল সুমচু সচি লাচেন মঙ্গন সাকুল নংল নাগা সেন্ড্রোলিং গেম্পো জেনসে কে তারিংলে গোচু কবে তেন্ডেল জংপি লিম দিল ছাবু ফ্যাব নাংকে চিছু দোদেন লিলা কি লেম্পো ইয়ং না সাকুল অদি লেম্পো সামরূপ লেপচা ছক জুপ ইন তামলিং দি না চিছু ল লেম্পো সামরূপ লেপচা কি রিগজুং ছুলু কি খেলছেন থং দিল সুমক্যা ফ্যাবি করল ইয়ং সুদু দিথং ইয়ামচি খংকি চিছু মিমং তং গেম্পো জেংকেন ছকপল তাকপা ফুলজিনলে গাছু ফুলব ইন জামলি ইয়ংকি সুং এপি চিছু পচই মচাল খাপতে দুকাপ দিনা গংটুক জংকং পচ মচাল ইয়ংনা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটকে জংকং নংল ইয়েখেন সাখং ঠেখং নুমখর জেখং দিচুই নংল নিয়ামডেল শিবজু তেন্দ্রিপ নংববে তকজিব দি চব তাম্প নি পচ ই মচাল বি ইয়োগ দি চুল কাঠা ফিয়াজিন খেলসি মচাল দেম ছুংছুং ব ইয়েনা তামলুক খাতে ফকসে ইয়াং না থিমলু দিচু খাতে ফকসে ইনসে লাপটি সে সে কে থেনল নিয়ামডিল শিবজু ফিয়াব ইন লেরিম দি না পচ তম্প শেরিপ ইয়াং না শেরিক দিচু লেপটি খেলছেন ইন বি করল ইয়াং শেপ নংববে তারি বার গান্তু ইয়ানা গেন্টুক পালজো স্টেডিয়াম না ঝুং এপি ডাকচা মেপি ইন্টারন্যাশনাল টেকন্ডু চ্যাম্পিয়নশিপ নিত নিশুচা টু ই লেরিম দি না পাকিউং রাইজিং স্টার টেকন্ডু দোজাং তং সাই গুরুকুল একাডেমি কি দমটি তকমা সুমচু সগে গিয়ে দি বাম্ববে তারিং ডেঞ্জং ঝুং কি নাহক নংল এপি সিংয়ু লেলা কি সমিতি হল আইসিএআর কমপ্লেক্স তাদং না আগ্রি স্টেক কে হক না এপি মোবাইল অ্যাপ্লিকেশন নংল শিংপো চুই মিং চু ইয়াং না শিংপো চুই মিং চু চুকসে কে তেনলে ফার্মার রেজিস্টার এফআর ফিয়াবি লাকই জাংদার লেরিম ফিয়াববে জাংদার লেরিম দি না গফি পনং খে শিংলে তং চিং লেলা কি কুছাপ জকপেন সক জিকমি দর্জি বটিয়া তং শিংলে লেলা কি দুংছি কুজাপ এস আনবা লাগন ইয়ং জুদু লাকই জংদার লেরিম দি চওয়া থাম্পনি মোবাইল অ্যাপ্লিকেশন নংল শিংপো চুই মিংচু ইয়েকাম মেকাম তং শিংপো চুই মিংচু থামচে মানজু পা চুকসে কে থেনল দিলে জিথু গমসে তং শিংকুং চুই খাপটুক জবি থেনল জংদার ফিয়াববে থরং কারমা টু থিন রিংকুই লু টকসে কে নেচুল টুবি